ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে ভারতবর্ষে আমের উদ্ভব হয় আজ থেকে 5000 বছর আগে। কিন্তু একটা ব্যাপার জানেন কি, যে প্রাচীনতম যে আম গাছ সেটি ঠিক কত বছর আর সেটি কোথায় রয়েছে? শুনতে অদ্ভুত লাগলেও প্রাচীন যে আম গাছ সেটিও কিন্তু রয়েছে এই ভারতবর্ষে এবং তার বয়স হলো 300 বছরেরও বেশি। ভাবতে পারছেন, 300 বছরেরও বেশি। আর তার থেকেও বড় আশ্চর্যের বিষয় হল সেই গাছটিতে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেক বছর আমের ফলন হয়। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলাডেশ .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল আমকে নিয়ে। আম হলো ফলের রাজা। তো সেই ফলের রাজার কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, যে এই আমকে নিয়ে কিন্তু আরও অনেক কথা শেয়ার করার আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই আমকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিন কিন্তু কান্তুরিয়ার আড্ডা শুরু হচ্ছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে। প্রত্যেক দিনের আড্ডার সাথে সাথে আজকেও কিন্তু এমন একটা আড্ডা হচ্ছে যেটাই আমরা অবশ্যই নস্টালজিয়া ফিরে যাব এবং তার সাথে সাথে নতুন কিছু জানতেও পারবো। তাহলে বেশি কথা না বলে অবশ্যই আড্ডার দিকে এগিয়ে যাওয়া যাক।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো কাঁচে যখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো কাঁচে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি এবং আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো বা এমন একটা খাবার জিনিস নিয়ে কথা বলবো যেটা আর থেকে আসি সবাই ভালোবাসে, চকলেট। চকলেট আমাদের মনের মধ্যে কতটা জায়গা করে নিয়েছে বলুন তো। কিন্তু এটা স্বাস্থ্যসম্মত কিনা, মানে অতিরিক্ত চকলেট খাওয়ার ফলে কী কী হয় বা বাচ্চাদের কতটা পরিমাণ চকলেট খাওয়া উচিত, সেই সব দিকে আমার মনে হয় আজকে না গিয়েও, যদিও যাই সেই ব্যাপারটার বিশদে না ঢুকে, আমার মনে হয় একটু পজিটিভলি কথা বলা দরকার। তার কারণ চকলেট মানেই আমাদের কাছে না একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। কেন ফ্যান্টাসি ওয়ার্ল্ড সেটা অবশ্যই যারা চকলেট ফ্যাক্টরির যদি কোনো ভিজুয়াল বা ফুটেজ বা সেই আমাদের ছোটোবেলায় যেই মুভিটা বেরিয়েছিল সেই মুভিটা যদি দেখেন, অর্থাৎ চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি দেখেন, তাহলে বুঝতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি যদি আপনি দেখেন তাহলে আপনি সত্যি ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে পড়বেন, চকলেটের ফ্যান্টাসি ওয়ার্ল্ড। সেখানে অবশ্যই আপনাকে ভালোবাসতে হবে চকলেট, যদি আপনি চকলেটকে না ভালোবাসেন তাহলে আপনার দেখতেও ইচ্ছা করবে না। এমন একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বা এমন একটা ফ্যান্টাসির জায়গা চকলেট ফ্যাক্টরিটা, যেখানে আপনি চকলেটে বুঁদ হয়ে ডুবে যেতে পারেন। এবং অবশ্যই সেই সিনেমাটা যারা দেখেছেন তারা তো আমার কথার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবেন, এবং যারা সিনেমাটি দেখেননি তারা চটপট গিয়ে দেখে আসুন। এবং তার সাথে সাথে চকলেট ফ্যাক্টরি নিয়ে যখন কথা বলছি, সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতোই কিন্তু বাস্তবে চকলেট ফ্যাক্টরি রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরি এবং ভারতবর্ষে চকলেট ফ্যাক্টরি। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: যাই।
1: বললাম না যে আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সাথে সাথে বাস্তবেও কিন্তু চকলেট ফ্যাক্টরির একটি মানে দেখতে পাই, এবং আমার মনে হয় সেখান থেকেই আরও বেশিভাবে আপনি রিলেট করতে পারবেন। আমাদের বিশ্বে সবচেয়ে বড় চকলেট প্রস্তুতকারক অর্থাৎ আমরা সবাই জানি যেটা বেলজিয়ামে অবস্থিত, এবং ব্যারি ক্যালেবট, এইটি হচ্ছে একটি বেলজিয়াম সুইস কোকো প্রসেসর এবং চকলেট প্রস্তুতকারক, যার গড় বার্ষিক উৎপাদন 2.2 মিলিয়ন টন কোকো এবং চকলেট। বুঝতে পারছেন, মানে হার্শে, নেসলে, ইউনিলিভার, এই যে অনেকগুলি বা বহুজাতক যেই চকলেট গ্রাহকগুলো আছে তাদের, তারা সব কিছুই কিন্তু এই ব্যারি ক্যালেবটের কাছ থেকে তারা পায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobangali.com এ আপনাকে বললাম চকলেট ফ্যাক্টরির কথা, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরির কথা বললাম, যেটা মুভি আছে এবং তার সাথে সাথে সত্যিকারের বাস্তবেও কিন্তু আমাদের ওয়ার্ল্ডে অর্থাৎ বেলজিয়ামের সেই চকলেট ফ্যাক্টরির কথা বললাম। এবার আসা যাক যে আমাদের ভারতবর্ষে যদি আমরা চকলেট ফ্যাক্টরি খুঁজি তাহলে কোথায় পাবো। অবশ্যই আপনার প্রিয় চকলেট কোম্পানির কারখানাটি ম্যাঙ্গালোর পার্ল শহর পুত্তুর, সেই সেখানে একটা ছোট্ট একটা গ্রাম যেখানে কোকো চাষ হয়, সেই কোকো চাষের এলাকার মধ্যে কিন্তু এই চকলেট কারখানাটি অবস্থিত। radiobangali.com এ চকলেট বলতে আমাদের কাছে কিছু ভালো মুহূর্ত, কিছু স্পেশাল, অবশ্যই কিছু সুখের মুহূর্তের কথা মনে পড়ে। আর আমরা যখন কাউকে মনে করি খুব স্পেশাল, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, যে কেউ, তাকে অবশ্যই কিন্তু একটা হলেও জীবনে কখনো কখনো চকলেট গিফট করি। তো আপনারা যদি ঠিক সেই রকমই চকলেট নিয়ে কোনো স্পেশাল কিছু মুহূর্ত থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা একদমই অন্যরকম এবং আজকের এই আড্ডায় চটজলদি কিছু কিছু সমাধান আমরা আজকে করব, আর যার ফলে সত্যি আমাদের ভালোই হবে। আমরা মাঝে মাঝে এই রাত্রে যখন ঘুমোই তখন এই নাক বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু থাকে, আর সেই নাক বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা থেকে আমরা কী করে রিলিফ পাব। আর এই আজকের এই আড্ডাটার বেশিরভাগটাই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে এগিয়ে যাওয়া। তাই দেরি না করে আমরা চটপট শুনব প্রথম যে ব্যাপারটায়, যে নাক বন্ধ হওয়া থেকে বিরত থাকবো কী করে। আসলে নাক বন্ধ থাকলে নাকে আওয়াজের সৃষ্টি হয়তো, কারণ ওই সময় শ্বাস চলাচলের জন্য নাকের মধ্যে যথেষ্ট জায়গা থাকে না, ফলে কী হয় বাতাসকে কষ্ট করে ঠেলে বেরোতে হয় আর তারপরেই শব্দটা কিন্তু হয়। যেমন ধরুন বাগানে জল দেওয়ার জন্য যদি আপনি খুব সরু কোনো পাইপ ব্যবহার করেন, তখন খেয়াল করে দেখবেন সেই পাইপ দিয়ে জল অনেক বেশি বেগে বেরিয়ে আসতে চাইছে। নাকের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই। ঠান্ডা লাগা, কফ, সর্দি বা অন্য কোনো কারণে নাক বন্ধ হলে নাক ডাকার মতো আওয়াজ হতে থাকে, আর সেক্ষেত্রে আপনি ঘুমোতে যাওয়ার আগে সামান্য নুন মেশানো গরম জল দিয়ে নাকের ভেতর ধুয়ে নিতে পারেন, নাক খুলে যাবে। এছাড়াও আপনি পটের সাহায্যে মানে সল্ট ওয়াটার সলিউশন দিয়ে ন্যাসাল প্যাসেজ ধুতে পারেন। ন্যাসাল স্ট্রিপও বন্ধ নাক খুলতে সাহায্য করে। আর এই পুরো

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা, অর্থাৎ আজকের এই চটজলদি সমাধানের দ্বিতীয় ধাপে আমরা পৌঁছে গেলাম। ঘুমের যথার্থ স্বাস্থ্যবিধি অভ্যাস করতে হবে আমাদের। আমরা কিন্তু অনেকেই বেশ যে সঠিক নিয়মটা ঘুমানোর 8 ঘন্টা, সেই ঘুমটা কিন্তু আমরা পর্যাপ্ত করি না, কখনো কখনো অবহেলাই করি বেশিরভাগ সময়, এবং কাজের নিরিখে দেখতে গেলে আমরা কিন্তু সেই ঘুমটা ঠিকঠাক প্রপার ওয়েতে হয় না। তো ঘুমের সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা না চললে মদ্যমারের মতোই প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট সময়ে না ঘুমানো, দীর্ঘ সময় ধরে কাজ করে চলা, অপর্যাপ্ত ঘুম ইত্যাদি নাক ডাকার প্রবণতাও কিন্তু বাড়িয়ে দেয়। এবং অনেক সময় এটাও দেখা যায় যে মাত্রাতিরিক্ত পরিশ্রম আপনাকে কিন্তু ভীষণ ক্লান্ত করে দিচ্ছে, তাই তখন আপনি কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন আর গলার পেশিগুলো ফুলে যাচ্ছে, ফলে নাক ডাকার সৃষ্টি হচ্ছে। তাই মনে রাখতে হবে ঘুমটাও কিন্তু এই নাক ডাকার ব্যাপারটার সঙ্গে রিলেটেড। তাই ঘুম অবশ্যই দরকার এবং সঠিক পরিমাণ, যেটা দরকার 8 ঘন্টা। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি সমাধান।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। পাশ ফিরে ঘুমোতে হবে। কেন পাশ ফিরে ঘুমোলে কী হবে? আসলে চিত হয়ে ঘুমোলে অনেক সময় আলজিভ কলার পেছনে চলে গিয়ে দেওয়ালে ধাক্কা দেয়, ফলে যেটা হয় ঘুমের সময় ওই সফট প্যালেটে কম্পন সৃষ্টি হয়। আবার কখনো নাক ও গলার মাঝের বাতাসের গতিবিধি আংশিক ব্যবহৃত হলেও নাক দিয়ে শব্দ বেরোয়। তাই নাক ডাকা কমাতে বা বন্ধ করতে একপাশে ফিরে ঘুমোনোটা অভ্যেস করতে হবে। এক্ষেত্রে ঘুমের সময় পাশপালিশ ব্যবহার করে এটাও কিন্তু সুবিধাই হবে। তাই লক্ষণীয় রেজাল্ট পেতে পাশ ফিরে ঘুমোনোর আরেকটা মজার উপায় বলতে পারি। আপনার পাজামার পেছনে টেনিস বল আটকে দিন। এবার যখনই আপনি চিত হয়ে যাবেন বাধা পাবেন, ফলে পাশ ফিরে আপনাকে ঘুমোতেই হবে। এছাড়াও মাথাটা বিছানার ওপরের দিকে তুলে পা দিয়ে মানে পাটা ছড়িয়ে ঘুমোতে পারেন, শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। তবে সেক্ষেত্রে ঘাড়ের ব্যথা হলেও তা বন্ধ করতে হবে। মানে এত সব করেও যদি নাক ডাকা বন্ধ না হয় তাহলে কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনা থাকছে, আর সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া ছাড়া কিন্তু কোনো গতি নেই। সঙ্গে থাকুন, ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা চটজলদি সমাধান নিয়ে। এখন গান।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম আবারও আজকের এই আড্ডা, যেখানে আমরা চরচর দিয়ে সমাধান করছি, কিন্তু এই সমাধান শেষে কিন্তু একটা জিনিস আপনি পাবেন, হয়তো কোথাও একটা সূত্র মিলে যাবে, দেখবেন। পাতলা চেহারার মানুষের নাক ডাকেন, তবে কেউ কেউ যদি লক্ষ্য করেন যে তার ওজন বেড়ে যাওয়ার ফলে তিনি নাক ডাকছেন, তাহলে ওজন কমানো ছাড়া কিন্তু উপায় নেই। আবার অনেক সময় দেখা যায় গলা বা ঘাড়ে যদি ওজন বাড়ে, তা কিন্তু গলার ভেতরের ব্যাসকে ছোট করে দেয়, ফলে ঘুমের সময় স্বাভাবিক শ্বাস চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং তারপরেই শুরু হয় নাক ডাকা। তাই আমরা এই যে ব্যাপারটা এগোতে এগোতে ব্যাস একদম শেষ দিকে পৌঁছে যাচ্ছি, এখানে এই প্রত্যেকটার ক্ষেত্রে নাক ডাকা থেকে কিন্তু বিরত থাকার ব্যাপারটা আমাদের বলে ফেললাম, অজান্তেই কোথাও একটা মিলে গেল। তাই ভাবতে পারছেন একটা নাক ডাকাকে কেন্দ্র করে কত রকম ব্যাপার স্যাপার হয়ে চলেছে। আরেকটা শোনাবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, চটচলতির সমাধান। আর এই চটচলতির সমাধানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ব্যাপারটাকে নাক ডাকা নিয়ে কেন্দ্র করে। তো বর্তমানে নাক ডাকা বন্ধ করার বিজ্ঞাপনে বাজার ছেয়ে গেছে, যার প্রায় কোনোটারই বৈজ্ঞানিক কিন্তু ভিত্তি নেই। অনেকেই ওসবে ভরসাও করছেন, আবার কেউ ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ স্প্রে ইত্যাদি দিয়ে নিজেই নিজের চিকিৎসা করে বসছেন। এগুলো থেকে দয়া করে বিরত থাকুন, পরিবর্তে ঘরোয়া পদ্ধতির ওপর ভরসা রাখুন এবং বদল আনুন জীবনধারায়। প্রাথমিকভাবে নাক ডাকা বন্ধ করার উপায় হিসেবে এই যে কয়েকটা ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডাক্তারের পরামর্শ নিয়ে, এগুলো আপনি করে দেখতে পারেন এবং অবশ্যই আপনার নিজস্ব ডক্টরের পরামর্শ তো অবশ্যই নেবেন। যেমন অ্যালকোহলের কথা বলছি, অ্যালকোহল এমন একটা সিডেটিভের ব্যবহার আলজিব ও গলার পেছনের পেশিগুলো কিন্তু শিথিল করে দেয়, ফলে ঘুমের সময় শ্বাসনালী অবরুদ্ধ হয়ে নাক ডাকা শুরু হয়। ঘুমের 4-5 ঘন্টা আগে অ্যালকোহল পান করলে নাক ডাকা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। দেখা গেছে যারা সাধারণত নাক ডাকেন না, অ্যালকোহল পান করার পর তাঁরাও নাকি নাক ডাকছেন, ভাবা যায়। তাই মাথায় রাখবেন অবশ্যই কী কী করলে এই নাক ডাকা থেকে আপনি বিরত থাকবেন। অবশ্যই আপনাদের পুরো ব্যাপারটা জানা হয়ে গেল। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। ভালো থাকুন আর এনজয় করতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়ে ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আমাদের প্রতিদিনের কাজকর্মে যখন আমরা ক্লান্তি অনুভব করি কিংবা অনুপ্রেরণার অভাব অনুভব করি, তখন তার পেছনে কারণ হিসেবে থাকতেই পারে আমাদের কিছু নেতিবাচক অভ্যেস। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্নে, যেখানে আমরা আমাদের এই অজান্তেই আমাদের মধ্যে থাকা কিছু নেতিবাচক অভ্যেস নিয়ে কথা বলবো। আসলে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য এই যে নেগেটিভ যে আমাদের এই প্র্যাকটিসগুলো, এই হ্যাবিটগুলো, সেগুলো কিন্তু আমাদের একটু পরিবর্তন করতেই হবে, তাহলেই কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। আসলে আমাদের প্রতিদিনের কাজকর্মের মধ্যে আমাদের অজান্তেই এমন কিছু কাজ আমরা করে থাকি যেগুলো সত্যি সেই অভ্যেসগুলো নেতিবাচক, যা আমাদের মধ্যে অজান্তেই ক্লান্তি এনে দেয়, আমরা অনুপ্রেরণার অভাব অনুভব করি। সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের ভালো থাকার জন্য আমাদের শরীর আর মন উভয়কেই ভালো রাখাটা ভীষণভাবে জরুরি। আর সেই জন্যই আমাদের ফিজিক্যালি ফিট থাকা, শরীরকে বা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখা, অ্যাক্টিভ থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর এইভাবে যদি আমরা শারীরিকভাবে ভালো থাকি, তাহলে আমরা মানসিকভাবেও ভীষণ ভালো থাকবো, যা আমাদের জীবনী শক্তিকেও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের এই যে আমাদের মধ্যে থাকা কিছু নেতিবাচক অভ্যেস, যা আমাদের মনে একটা ক্লান্তি এনে দেয়, যা আমাদের মধ্যে অনুপ্রেরণার অভাব নিয়ে আসে, সেই রকম কিছু নেগেটিভ আমাদের যে হ্যাবিটস, সেগুলোকে যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা বহুদিন পর্যন্ত নিজেদেরকে ভালো রাখতে পারবো। আর সেই জন্য নিয়মিত এক্সারসাইজ করা, নিজেকে অ্যাক্টিভ রাখা, অনেক কাজের সাথে নিজেকে যুক্ত করে রাখাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর তার সঙ্গে সঙ্গে ওই যে এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে স্ক্রিনের সামনে থাকা, অর্থাৎ আমরা এখন জানি যে আমাদের প্রতিদিনের জীবনে স্ক্রিন টাইমটা কিন্তু সবার ভীষণভাবে বেড়ে যাচ্ছে, সেই স্ক্রিন টাইমটাকে যদি আমরা একটু নিজেদের কন্ট্রোলে রাখতে পারি, একটু যদি আমরা তার সময়সীমাটাকে নিজেরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা স্ক্রিন টাইমটাকে অবশ্যই কমাতে পারবো। তবে যাদের কাজটাই এমন যে তাদের স্ক্রিনের সামনেই থাকতে হয়, তারা যদি কাজের মাঝখানে একটু ছোট্ট ছোট্ট বিরতি নিয়ে একটু হাঁটাচলা করে আসা যায়, কিংবা যদি একটু দূরে একটু প্রকৃতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা যায়, তাহলেও কিন্তু মন এবং শরীর ভীষণ ভালো থাকে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা নিয়ে ফিরছি, তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com-এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি যে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এমন অনেক অভ্যেস রয়েছে যেগুলো নেতিবাচক। আমরা হয়তো অনেকেই জানি যে এই অভ্যেসগুলো ঠিক নয়, কিন্তু যেটা হয় আমাদের সেগুলো অভ্যেস হয়ে গিয়েছে, তাই আমরা সেগুলোকে খুব একটা পরিবর্তন করতে পারি না। কিন্তু আমরা যদি চেষ্টা করে সেই অভ্যেসগুলোকে একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে অনেকটা ভালো রাখতে পারব। তার মধ্যে প্রথমেই যার কথা বলতে হয় সেটা হলো ঘুম আর খাওয়া। আমাদের প্রতিদিন পর্যাপ্ত একটা ঘুম ভীষণভাবে প্রয়োজন, যেটা এখন অনেকেরই ভীষণ সমস্যা। ঘুমের সাইকেলটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ রাতে ঘুমানোর আগে বেশিরভাগ মানুষই যেটা করেন সেটা হলো মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপের সঙ্গে অনেকটা সময় কাটান, আর যেটার প্রভাবে ঘুমের যে সাইকেল সেটা ব্যাহত হয়। আর তার জন্য আমাদের নিজেদের প্রতিদিনের যে কর্মক্ষমতা বা নিজেদের যে শরীর মন, তার ওপরেও কিন্তু তার প্রভাব পড়ে। আর তার সঙ্গে রয়েছে খাওয়া দাওয়া। প্রতিদিন একটা স্বাস্থ্যকর খাবার আমাদের অবশ্যই মেনু চার্টে রাখতে হবে। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার বা প্রচুর তেল মশলা দেওয়া খাবার, এগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলেও কিন্তু ভালো করে ঘুম হবে, শরীর ভালো থাকবে। আর এই যে আমাদের শরীর মনকে ভালো রাখার জন্য এই ধরনের যে অভ্যেসগুলো, সেগুলো আমরা সবাই জানি, কিন্তু বারবার করে বলার কারণ এটাই যে বলতে বলতে যদি আমরা আমাদের সেই অভ্যেসগুলোকে একটু পরিবর্তন করতে পারি। আমরা আমাদের এই নেতিবাচক অভ্যেসগুলো নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

কাজের চাপ, হই হুল্লোর সবকিছু থেকে মাঝে মাঝে একটু বিরতি নিতে ইচ্ছে করে, মনে হয় কিছুটা সময় যদি একলা থাকা যায়, সেটা কিন্তু ভীষণ ইচ্ছে করে। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে একা থাকা যায়, সেই একাকিত্ব কিন্তু আমাদের নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে এনে দিতে পারে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের প্রতিদিনের জীবনে যে আমাদের কিছু নেতিবাচক অভ্যেস রয়েছে সেই সব কিছু নিয়ে, যার প্রভাব পড়তে পারে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর। এখানে এই যে একাকিত্বের কথা বললাম, একা থাকতে থাকতে যেটা হয়, অনেক সময় ক্লান্তি আসে, তখন কিন্তু অবশ্যই অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রাখাটা ভীষণ জরুরি। বন্ধু বান্ধব কিংবা পরিবারের খুব কাছের মানুষজন, তাদের সঙ্গে যদি যোগাযোগ রাখা যায়, তাদের সঙ্গে যদি কিছুটা সময় কথা বলা যায়, কিছুটা সময় তাদের সঙ্গে কাটানো যায়, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। কিংবা কোনো সামাজিক কাজকর্ম, সেগুলোর সঙ্গে যদি যুক্ত থাকা যায়, অংশগ্রহণ করা যায়, তাহলেও কিন্তু মন ভীষণভাবে ভালো থাকে। মনে একটা অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন আসে, একটা অদ্ভুত আনন্দ এনে দেয়, যা আমাদের নেতিবাচক অভ্যেস বা নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে সাহায্য করতে পারে। আমাদের ভালো থাকার চাবিকাঠি আমাদের নিজেদেরই এইভাবে খুঁজে বার করতে হবে। আমরা আমাদের আজকের এই আড্ডা জারি রাখবো, তবে এখন শুনবো পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনে আমরা যে সমস্ত অভ্যেস আমাদের রয়েছে তার মধ্যে এমন অনেক অভ্যেস রয়েছে যেগুলো নেতিবাচক, যা আমাদের মনে ক্লান্তি এনে দিতে পারে, যা আমাদের ভালো থাকার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আমাদের ভালো থাকার জন্য আমাদের শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে হবে। সেই জন্য আমরা কিভাবে ভালো থাকব, কার সঙ্গে কথা বললে আমাদের ভালো লাগবে, সেগুলোকে যদি আমরা একটু জেনে নিতে পারি তাহলে আমাদের মনের মধ্যে যে নেগেটিভ যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু কম আসবে। আমরা যদি এমন কোনো মানুষের সঙ্গে বা এমন কোনো মানুষের কাছাকাছি আসি বা তাদের সঙ্গে কথা বলি যাদের মধ্যেও ভীষণ একটা পজিটিভিটি রয়েছে, যাদের মধ্যে সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ কথা বলা, এমন মানুষদের সঙ্গে যদি আমরা থাকি, তাদের সঙ্গে কথা বলি, তাহলে আমাদের মধ্যেও কিন্তু সেই পজিটিভিটিটা আসে। তাহলে আমরাও নিজেদেরকে অনেকটা মোটিভেটেড রাখতে পারি, আমরা অনেকটা ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই আশা নিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়ে, চলে আসবো আমি অনামিকা আমাদের আগামীকালের পপকর্নের আড্ডা নিয়ে, আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন এবং শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হিন্দিতে আম শব্দের অর্থ হলো গিয়ে সাধারণ, একদম কমন। কিন্তু বাংলায় আম শব্দের অর্থ হলো গিয়ে রাজা, ফলের রাজা। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে সিজনটা চলছে, একদম আম খাওয়ার সিজন আর কি। তো আম বললেই জিভে জল এবং মনে একটা শান্তি চলে আসে। সত্যি আমের তুলনা মেলা ভার। তো এই আমকে ঘিরে আছে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা। গতকালও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব এই আমকে নিয়েই আমাদের আড্ডা। তো রেডিও বাংলা ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে, কালকের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এই আমকে নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

সারা পৃথিবীতে প্রায় প্রত্যেক বছর 4,60,00,000 টন আম উৎপন্ন হয়। এখন যদি আমি আপনাকে বলি যে আমের এই যে আমগুলো উৎপন্ন হয় তার জাতটা ঠিক কি, আপনি বলবেন বহু জাত আছে, মানে ওই হিমসাগর, ল্যাংড়া, চৌষা, কত জাতের আম আছে। কিন্তু আমি যদি বলি না একমাত্র একটা জাতেরই আম উৎপন্ন হয়, তাহলে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে এই যে আমরা বিভিন্ন ধরনের আম খাই এগুলো হচ্ছে সাব স্পিসিস, কিন্তু অ্যাকচুয়ালি যে স্পিসিসটা অর্থাৎ যে ধরনের আম সারা পৃথিবীতে উৎপন্ন হয় তাকে বলা হয় টমি অ্যাটকিন্স আম। এই ল্যাংড়া কিংবা হিমসাগর, চৌষা, বোম্বাই যাই বলুন না কেন, এই আমগুলো কিন্তু অ্যাকচুয়ালি একই জাতের বিভিন্ন ধরনের আম। তো রেডিও বাংলায় .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা। আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমের সঙ্গে কিন্তু বৌদ্ধ ধর্মের একটা সম্পর্ক আছে। আগে হ্যাঁ, আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র একটি জিনিস। তো রেডিও বাংলানের .com-এ শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আমকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র, তার কারণ হিসেবে বলা হয় যে বুদ্ধদেব এবং তার সঙ্গী সাথী এবং শিষ্যরা কিন্তু আম বাগানে আম গাছের নিচে বসে পরম তৃপ্তিতে ধ্যান করতেন, আর তারপর থেকেই বৌদ্ধ ধর্মের কাছে এই আম গাছ একটি অত্যন্ত পবিত্র জিনিস। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই আমকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আম যে শুধুমাত্র টেস্টি তাই কিন্তু নয়, আম কিন্তু আমাদের শরীরের পক্ষেও অত্যন্ত উপকারী এবং অত্যন্ত মূল্যবান। তার কারণ আমি এরকম বেশ কিছু খাদ্য উপাদান আছে যেগুলো আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। যেমন ধরুন, আমে রয়েছে অত্যন্ত বেশি পরিমাণে ভিটামিন সি, তাছাড়াও ভিটামিন এ রয়েছে, এছাড়াও বিভিন্ন ভিটামিনের যৌগ রয়েছে প্রায় 20টি, এবং এছাড়া আরও একটি খনিজ পদার্থ রয়েছে আমে, যেটাও কিনা আমাদের শরীরের জন্য অত্যন্ত বেশি করে প্রয়োজন, সেটি হলো পটাশিয়াম। কাজেই বলছিলাম না যে আম যে শুধুমাত্র টেস্টের জন্য ব্যাপারটা উপকারী তাই নয়, আমাদের শরীরের জন্য উপকারী। তো রেডিও বাংলা .com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। গতকালও জারি ছিল আর আজকেও জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট।

আমের সঙ্গে কিন্তু দুটো ফলের খুব মিল রয়েছে, যদিও সেগুলো খেতে খুব একটা আমের মতন নয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা আমের একদম কাজিন বলতে পারেন। একটি ফল হলো কাজু বাদাম, আর একটি হলো পেস্তা বাদাম। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমকে নিয়ে। তো পৃথিবীতে সব থেকে বড় যে আমটি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, সেই আমের ওয়েট ছিল 3 কেজি 435 গ্রাম। তাহলেই ভাবুন, একটি আমের ওয়েট হচ্ছে 3 কেজি 435 গ্রাম, তার দৈর্ঘ্য ছিল প্রায় 30 সেন্টিমিটার, আর তার বেড় ছিল প্রায় 50 সেন্টিমিটার, এবং প্রস্থে তা ছিল 17 সেন্টিমিটার। ফিলিপিন্সের এক প্রত্যন্ত গ্রামে এই আমটি খুঁজে পান বিজ্ঞানীরা। তারপর থেকে আমের সাইজ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাটাই পাল্টে যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে গতকালের থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে আমকে নিয়ে আমাদের আড্ডা। গতকাল ওই ফলের রাজাকে নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকেও শেয়ার করলাম। কেমন লাগলো এত কথা এই ফলের রাজা সম্পর্কে জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে ঘড়ির কাঁটা এখন সময় বলে দিচ্ছে যে আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে একটা কথাই বলার, যে খুব ভালো থাকুন, ভালো ভালো গান শুনুন, আর অবশ্যই সঙ্গে রাখুন radiobanglanet.com। টাটা।

radiobanglanet.com এ আমি রুবিনা আজ আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চিন গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com-এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু, রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর, এবং যতই আমরা ঘুরি না কেন শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে, অবশ্যই radiobanglani.com-এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে তাহলে অনেক কিছু বলার আছে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমি শ্রী শ্রী ভজহরি।

radiobanglani.com এ আমি জুমিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুনিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম, কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিটিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% এর মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এই সব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কিরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সব গল্প গেল, কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে জোয়েল হেস্টিংস এর গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে 2 শতাব্দী, 2 শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের ওপারে।

0: প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়।
1: এই দুই শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকেই বলেন এখানে নাকি চলাফেরার চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারো নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফে স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলে, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছে, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাছে কানাছে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য radiobangla.com-এ একটা মজার আড্ডা হলো, এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কিরকম লাগছে আড্ডা প্লিজ জানতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। এখন

0: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরুণীশা বাজাতর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী

0: কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা।
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।

যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি, লাঠিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলেস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি এবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা। কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কারণ এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা বুঝছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা বুঝছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে

স্ফুলিঙ্গের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়। আজ থেকে সেটাও আর করবেন না, বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন, আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশালটা। হ্যাঁ, মানে আমাকেও বলতে হচ্ছে, যাচ্ছে তাই নিয়ে। সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারো কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে। 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত। কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময়ে মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে। মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সব থেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে। ওদের শো দেখেছিলাম, খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম, এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা নিয়ে। এখন গান

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com, আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে। সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব, যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যিই এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে। ভাববো কোথায়, দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার তো, হ্যাঁ সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই বচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657 যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসেছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে ঠিক সেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই লড়াই লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10 বছর 20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, তো সে সঠিক টাইমে কোনো দিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, gm@radiobangladesh.com অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

জানলা দিয়ে আকাশ দেখতে কি দারুণ লাগে সত্যি, তাই না? ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে আকাশ থেকে জানলা দেখার একটা দারুণ মজা আছে। আর দিনটা যদি ছুটির সময় হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো। খাটে বসে আর মোড়া ভাঙতে ভাঙতে মন্দ লাগে না, আর সঙ্গে যদি থাকে পছন্দের গান তাহলে তো দিনটা জাস্ট জমে যায়। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও তিনটে গানের পর, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ছুটির দিনে কিংবা অবসর সময় সত্যি বলতে ইচ্ছে করে আমাকে আমার মতন থাকতে দাও। অবসরের সময় যদি নিজের হবিসগুলোকে নিয়ে একটু চর্চা করা যায় তাহলে দিনটা জমজমাট কেটে যায়। কিন্তু সেখানে যদি কেউ বাধা দিয়ে কোনো একটা কাজের কথা বলে দেয়, যেটা ভীষণ অপছন্দের একটা কাজ, তখন না মনটা ভীষণ বিরক্তি লাগে। তখন মনে হয় যে ছুটির দিনটা আয়েশ করতে পারে।

পারলে ভালো হতো। আপনার ছুটির দিনে আপনি কি করেন জানান না আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ছুটির দিনে আপনি আমাকে শুনছেন, কিন্তু আমাদের ফেসবুক পেজটাও তো ফলো করতে হবে আমাদের আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, কোনো কোনো সময় আমাদের ল্যাদটা এত জাকিয়ে বসে, তখন মনে হয় জানি দেখা হবে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, কিন্তু তাও যেন ঘর থেকে ঠিক বেরোতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বিছানায় আলিঙ্গন করে থাকি। শীত কিংবা বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়। তখন আরও বলতে ইচ্ছে করে আমার একলা ঘর আমার দেশ। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এটা একেবারেই করবেন না। আড়ালে বসে ভালোবাসাটা অনেকটা ডায়েরিতে নিজের কথা লেখার মতো, পাশের মানুষটার কাছে পৌঁছাতে পারে না। তাই যদি দেখা করার ইচ্ছে হয় তবে ল্যাট ট্যাত কাটিয়ে মিট করে ফেলুন, কারণ দেখা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবেন যদি আপনি সম্পর্কে বন্ধুত্বের হোক কিংবা প্রেমের হোক যদি দেখা না করেন, আড্ডা না মারেন, কথা না শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভোগ কাট্টা হয়ে যাবে, তখন আপনি বাউন্ডুলে ঘুরি হয়ে বসে থাকবেন। আচ্ছা, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে জানান না আমাকে, +447503965712 আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার অবসরের আলসেমি কীভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই www.radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, ফিরছি দুটো গানের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আপনাকে আমি বলেছি আপনার অবসরের আলসেমিটা কীভাবে কাটে সেটা আমাকে জানাতে। আরও একবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আচ্ছা, অবসরে সবথেকে প্রিয় জিনিস কোনটা? নিশ্চয়ই বলবেন ঘুম। হ্যাঁ, আমারও দুপুরে ভাত ঘুমটা ভীষণ জরুরি। মানে অবসরের আলসেমি কাটানোর জন্য ভাত ঘুমটা বাঙালিদের কাছে অন্তত ভীষণ স্পেশাল। সারাদিন শুয়ে আছেন তাও যেন মনে হয় ভাত ঘুম একটা দিতেই হবে, তবে যেন সারাদিনের সারা সপ্তাহের ক্লান্তিটা ভীষণভাবে মিটে যায়। তখন অলসতা দোহাই দিয়ে সারাদিনের ঘুমটা কেড়ে নেওয়ার সঙ্গীকেও মনে হয় না না, দিও না এখন ঘুম ভাঙিয়ে। ঘুম আমি ভাঙাবো না, কারণ আপনাকে জেগে থাকতে হবে, আপনাকে শুনতে হবে রেডিও বাংলা নেট ডট কম। আমাদের ওয়েবসাইটটা বলে দিই, www.radiobanglanet.com। অবশ্যই কিন্তু রেডিও শুনতে থাকবেন, অবসরে রেডিও একটা ম্যাজিকের মতো কাজ করে। ততক্ষণ শুনতে থাকুন পরের গানটা। আজকে সময় বলছে টাটা করতে হবে, কালকে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আটকে।

ডেনিম, নামটা শুনলেই আমাদের মনে পড়ে জিন্সের কথা। এমন এক পোশাক যেটা পরে আমরা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারি, যেমন সুবিধাজনক তেমন আরামদায়ক আর ফ্যাশনেবল। কিন্তু এই যে জিন্স, যেটা ছাড়া আমাদের এখন একদিনও চলে না, আর সবার ওয়ার্ড্রপে কম বেশি জিন্স থাকে, সেটা যে একদিন এইরকম ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্বন্ধে কিন্তু একটা সময় মানুষের কোনো ধারণাই ছিল না। কারণ সেই সময় এই জিন্স পরত শ্রমিকরা, আর সেটাই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। সেই জিন্সের জন্মটা কীভাবে হলো আর সেটা কীভাবে ফ্যাশন দুনিয়ায় চলে এলো, সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। সঙ্গে রয়েছে আমি অনামিকা, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই ডেনিমের গল্প নিয়ে থাকবো। তবে তার আগে এখন শুনবো পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

কলেজ হোক কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা, ট্রাভেলিং হোক কিংবা শপিং, পছন্দের পোশাকের তালিকার একেবারে প্রথমেই যেটা থাকে সেটা হলো জিন্স। আর সেই কারণেই সবার ওয়ার্ড্রপেই কিন্তু কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্সের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জিন্সের কথা বলছি, সেই জিন্স যে একদিন একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি, কারণ এই পোশাকটা তখন শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল। এই যে পোশাক, তার যে জন্মটা সেটা কিন্তু খুব একটা নতুন নয়, কয়েক দশক নয়, কয়েক শতক বছর আগে এই পোশাক প্রথম তৈরি হয়। আর সেটা হয় ১৯ শতকে ফ্রান্সের নাইমস শহরে, সেখানেই প্রথম আবিষ্কৃত হয় জিন্স। আর সেটা যেই কাপড় থেকে তৈরি করা হতো তাকে ফরাসি ভাষায় বলা হতো সার্জ, যাকে নাম দেওয়া হয় সার্জ দ্য নাইমস, আর সেটাকেই সংক্ষিপ্ত করে বলা হয় ডেনিম। আর তারপর ধীরে ধীরে সেই ডেনিম গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এই ডেনিমের গল্প জারি থাকবে তবে গানের ওপারে, চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন।

0: তোর পাশে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

সারা বিশ্বে ডেনিম প্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, কারণ সকলেরই পোশাকের যে পছন্দের পোশাকের তালিকা, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে ডেনিম। তাই সবারই ওয়ার্ড্রপে কম বেশি দেখা যায়। আর এই ডেনিম যেটা এখন ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা যে এইভাবে ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি। কারণ এই পোশাকটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শ্রমিকরা পরতেন, আর তারপর ধীরে ধীরে সেটা গোটা ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। প্রথমে আমরা জানি যে ঊনবিংশ শতকে ফ্রান্সে এই ডেনিম আবিষ্কৃত হয়, আর তারপর সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডেনিম নিয়ে কথা বলছি, এই ডেনিম প্রথম যখন তৈরি হয় নাবিকদের সেটা ভীষণ পছন্দ হয়। যদিও আমরা বিভিন্ন রঙের এখন আমরা ডেনিম দেখতে পাই, কিন্তু প্রথম যখন ডেনিম তৈরি হয় সেটা কিন্তু নীল রঙেরই শুধুমাত্র হয়েছিল, কারণ এটা শুধুমাত্র সেই সময় শ্রমিক এবং পরিশ্রমী মানুষ যারা তারা পরতেন। আর তাদের জামা কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, আর এই জিন্সে নোংরা সেভাবে বোঝা যায় না, তাই তাদের রং নীল রাখা হয়। এই যে আজকে আমরা ডেনিমের গল্প, জিন্সের গল্প নিয়ে রয়েছি, সেই গল্প তো জারি থাকবে, তবে এখন রয়েছে পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্লু জিন্স, হোয়াইট শার্ট, সবারই বোধ হয় অল টাইম ফেভারিট পোশাকের মধ্যে একটি। আর সেই জন্যই কিন্তু সবার ওয়ার্ড্রপেই কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্স যেটা পরে যখন খুশি বেরিয়ে পরা যায়, আর সেটা যেমন আরামদায়ক তেমনি সুবিধাজনক এবং ফ্যাশনেবল। আর সেই জিন্সের গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই জিন্স নিয়ে যে কথা বলছি, সেটা যদিও উনিশ শতকে প্রথম ফ্রান্সে আবিষ্কৃত হয়, আর তারপর সেটা ধীরে ধীরে প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায়, এবং এখন সারা বিশ্বে সেটা জনপ্রিয় পোশাকের মধ্যে একটি। আর সেই জিন্স যার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একটুও কমেনি, বরং প্রথম দিকে যদিও এটা শ্রমিকদের কথা ভেবেই বানানো হয়, কিন্তু এটা ধীরে ধীরে একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয়। আর ১৯৭০-এর দশকে সেটা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে সারা বিশ্বেই সেটা ছড়িয়ে পড়ে। আর সেই জিন্সের গল্প করতে করতেই এখন আমাদের সময় হয়ে গিয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডেনিম নিয়ে। ডেনিম যা সারা বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে একটা সময়, যদিও এটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শুধু শ্রমিক বা পরিশ্রমী মানুষরাই পরতেন। তারপর ধীরে ধীরে সেই পোশাক সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে এবং এখন সেটা ফ্যাশনে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর জিন্স শুধু নয়, ডেনিমের কিন্তু জ্যাকেট থেকে শুরু করে নানা রকমের পোশাক সবাই ব্যবহার করেন, আর সেই ডেনিম দিয়ে এখন নানা রকমের অ্যাক্সেসরিজও কিন্তু বানানো হচ্ছে। আর সেই সব কিছু মিলিয়েই কিন্তু ডেনিম যা এখন ফ্যাশন দুনিয়ায়। আর এই ফ্যাশন ট্রেন্ডটা 1970 সালে গৃহীত হয়, আর তারপর সেই ডেনিম নিয়ে উন্মাদনা আজও বিন্দুমাত্র কমেনি। আর সেই ডেনিমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষু নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল।

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হিন্দিতে আম শব্দের অর্থ হলো গিয়ে সাধারণ, একদম কমন। কিন্তু বাংলায় আম শব্দের অর্থ হলো গিয়ে রাজা, ফলের রাজা। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে সিজনটা চলছে একদম আম খাওয়ার সিজন আর কি, তো আম বললেই জিভে জল এবং মনে একটা শান্তি চলে আসে। সত্যি আমের তুলনা মেলা ভার। তো এই আমকে ঘিরে আছে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা। গতকালও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব এই আমকে নিয়েই আমাদের আড্ডা। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে, কালকের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এই আমকে নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

সারা পৃথিবীতে প্রায় প্রত্যেক বছর 4 কোটি 60 লক্ষ টন আম উৎপন্ন হয়। এখন যদি আমি আপনাকে বলি যে আমের এই যে আমগুলো উৎপন্ন হয় তার জাতটা ঠিক কি, আপনি বলবেন বহু জাত আছে, মানে ওই হিমসাগর, ল্যাংড়া, চৌষা, কত জাতের আম আছে। কিন্তু আমি যদি বলি না একমাত্র একটা জাতেরই আম উৎপন্ন হয়, তাহলে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে এই যে আমরা বিভিন্ন ধরনের আম খাই এগুলো হচ্ছে সাব স্পিসিস। কিন্তু অ্যাকচুয়ালি যে স্পিসিসটা, অর্থাৎ যে ধরনের আম সারা পৃথিবীতে উৎপন্ন হয় তাকে বলা হয় টমি অ্যাটকিন্স আম। এই ল্যাংড়া কিংবা হিমসাগর, চৌষা, বোম্বাই যাই বলুন না কেন, এই আমগুলো কিন্তু অ্যাকচুয়ালি একই জাতের বিভিন্ন ধরনের আম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: facebook.com
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমের সঙ্গে কিন্তু বৌদ্ধ ধর্মের একটা সম্পর্ক আছে। আগে হ্যাঁ, আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র একটি জিনিস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আমকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র, তার কারণ হিসেবে বলা হয় যে বুদ্ধদেব এবং তার সঙ্গী সাথী এবং শিষ্যরা কিন্তু আম বাগানে আম গাছের নিচে বসে পরম তৃপ্তিতে ধ্যান করতেন, আর তারপর থেকেই বৌদ্ধ ধর্মের কাছে এই আম গাছ একটি অত্যন্ত পবিত্র জিনিস। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই আমকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আম যে শুধুমাত্র টেস্টি তাই কিন্তু নয়, আম কিন্তু আমাদের শরীরের পক্ষেও অত্যন্ত উপকারী এবং অত্যন্ত মূল্যবান। তার কারণ আমি এরকম বেশ কিছু খাদ্য উপাদান আছে যেগুলো আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। যেমন ধরুন, আমে রয়েছে অত্যন্ত বেশি পরিমাণে ভিটামিন সি, তাছাড়াও ভিটামিন এ রয়েছে, এছাড়াও বিভিন্ন ভিটামিনের যৌগ রয়েছে প্রায় 20টি, এবং এছাড়া আরও একটি খনিজ পদার্থ রয়েছে আমে, যেটাও কিনা আমাদের শরীরের জন্য অত্যন্ত বেশি করে প্রয়োজন, সেটি হলো পটাশিয়াম। কাজেই বলছিলাম না যে আম যে শুধুমাত্র টেস্টের জন্য ব্যাপারটা উপকারী তাই নয়, আমাদের শরীর জন্য উপকারী। তো রেডিও বাংলা.com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, গতকালও জারি ছিল আর আজকেও জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা.net.

আমের সঙ্গে কিন্তু দুটো ফলের খুব মিল রয়েছে, যদিও সেগুলো খেতে খুব একটা আমের মতন নয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা আমের একদম কাজিন বলতে পারেন। একটি ফল হলো কাজু বাদাম, আর একটি হলো পেস্তা বাদাম। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমকে নিয়ে। তো পৃথিবীতে সব থেকে বড় যে আমটি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, সেই আমের ওয়েট ছিল 3 কেজি 435 গ্রাম। তাহলেই ভাবুন, একটি আমের ওয়েট হচ্ছে 3 কেজি 435 গ্রাম, তার দৈর্ঘ্য ছিল প্রায় 30 সেন্টিমিটার, আর তার বেড় ছিল প্রায় 50 সেন্টিমিটার, এবং প্রস্থে তা ছিল 17 সেন্টিমিটার। ফিলিপিন্সের এক প্রত্যন্ত গ্রামে এই আমটি খুঁজে পান বিজ্ঞানীরা। তারপর থেকে আমের সাইজ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাটাই পাল্টে যায়। তো রেডিও বাংলানেট.কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে গতকালের থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে আমকে নিয়ে আমাদের আড্ডা। গতকাল ওই ফলের রাজাকে নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকেও শেয়ার করলাম। কেমন লাগলো এত কথা এই ফলের রাজা সম্পর্কে জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে ঘড়ির কাঁটা এখন সময় বলে দিচ্ছে যে আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে একটা কথাই বলার যে খুব ভালো থাকুন, ভালো ভালো গান শুনুন, আর অবশ্যই সঙ্গে রাখুন radiobanglanet.com। টাটা।

radiobanglanet.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার কান্দুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চেন কান্দুরিয়ার আড্ডা হয়, এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com-এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু, রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই radiobanglani.com-এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

খেতে পারবেন এবং মজা করতে পারবেন এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্যরকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কিনা সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিটিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% এর মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এই তো গেল। কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিল। সেই সব গল্প গেল। কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে জোয়েল হেস্টিংস এর গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে দুই শতাব্দী, দুই শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের ওপারে।

0: মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়।
1: এই দুই শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকেই বলেন এখানে নাকি চলাফেরার চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারুর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফে স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছে, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে এইরকম গাছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য? radiobangla.com একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে, আর কিরকম লাগছে আড্ডা প্লিজ জানতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। এখন গান

0: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী

0: গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা।
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানে।

0: ভীমকারারোই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারারোই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।
2: লাথি মার ভাঙরে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলেস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে ওর সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি একেবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কেন এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো, হওয়ার পর বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো ওই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে, এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না, বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এ এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত। কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে, মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সব থেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাস করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে, ওদের শো দেখেছিলাম খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা নিয়ে। এখন গান

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com, আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে। সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব, যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে। ভাববো কোথায় দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার তো, হ্যাঁ সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই বচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার যদি জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657 12 যে এই আড্ডাটা আপনাদের সত্যি ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসেছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10 বছর 20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, সে সঠিক টাইমে কোনোদিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, জিএম অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলা নিয়ে ডটকমে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

জানলা দিয়ে আকাশ দেখতে কি দারুণ লাগে সত্যি, তাই না? ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে আকাশ থেকে জানলা দেখার একটা দারুণ মজা আছে। আর দিনটা যদি ছুটির সময় হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো। খাটে বসে আর মোড়া ভাঙতে ভাঙতে মন্দ লাগে না, আর সঙ্গে যদি থাকে পছন্দের গান তাহলে তো দিনটা জাস্ট জমে যায়। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও তিনটে গানের পর, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ছুটির দিনে কিংবা অবসর সময় সত্যি বলতে ইচ্ছে করে আমাকে আমার মতন থাকতে দাও। অবসরের সময় যদি নিজের হবিসগুলোকে নিয়ে একটু চর্চা করা যায় তাহলে দিনটা জমজমাট কেটে যায়। কিন্তু সেখানে যদি কেউ বাধা দিয়ে কোনো একটা কাজের কথা বলে দেয়, যেটা ভীষণ অপছন্দের একটা কাজ, তখন না মনটা ভীষণ বিরক্তি লাগে। তখন মনে হয় যে ছুটির দিনটা আয়েশ করতে পারলে ভালো হতো। আপনার ছুটির দিনে আপনি কী করেন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো? +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ছুটির দিনে আপনি আমাকে শুনছেন, কিন্তু আমাদের ফেসবুক পেজটাও তো ফলো করতে হবে আমাদের আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, কোনো কোনো সময় আমাদের ল্যাদটা এত জাকিয়ে বসে, তখন মনে হয় জানি দেখা হবে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, কিন্তু তাও যেন ঘর থেকে ঠিক বেরোতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বিছানায় আলিঙ্গন করে থাকি। শীত কিংবা বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়, তখন আরও বলতে ইচ্ছে করে আমার একলা ঘর আমার দেশ। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শোভি
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এটা একেবারেই করবেন না। আড়ালে বসে ভালোবাসাটা অনেকটা ডায়েরিতে নিজের কথা লেখার মতো, পাশের মানুষটার কাছে পৌঁছাতে পারে না। তাই যদি দেখা করার ইচ্ছে হয় তবে ল্যাত ট্যাত কাটিয়ে মিট করে ফেলুন, কারণ দেখা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবেন যদি আপনি সম্পর্কে বন্ধুত্বের হোক কিংবা প্রেমের হোক যদি দেখা না করেন, আড্ডা না মারেন, কথা না শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভোগ কাট্টা হয়ে যাবে, তখন আপনি বাউন্ডুলে ঘুরি হয়ে বসে থাকবেন। আচ্ছা, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে জানান না আমাকে, +447503965712 আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার অবসরের আলসেমি কীভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই www.radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, ফিরছি দুটো গানের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ। আপনাকে আমি বলেছি আপনার অবসরের আলসেমিটা কিভাবে কাটে সেটা আমাকে জানাতে। আরও একবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আচ্ছা, অবসরে সবথেকে প্রিয় জিনিস কোনটা? নিশ্চয়ই বলবেন ঘুম। হ্যাঁ, আমারও দুপুরে ভাত ঘুমটা ভীষণ জরুরি। মানে অবসরের আলসেমি কাটানোর জন্য ভাত ঘুমটা বাঙালিদের কাছে অন্তত ভীষণ স্পেশাল। সারাদিন শুয়ে আছেন তাও যেন মনে হয় ভাত ঘুম একটা দিতেই হবে, তবে যেন সারাদিনের সারা সপ্তাহের ক্লান্তিটা ভীষণভাবে মিটে যায়। তখন অলসতা দোহাই দিয়ে সারাদিনের ঘুমটা কেড়ে নেওয়ার সঙ্গীকেও মনে হয় না না, দিও না এখন ঘুম ভাঙিয়ে। ঘুম আমি ভাঙাবো না, কারণ আপনাকে জেগে থাকতে হবে, আপনাকে শুনতে হবে রেডিও বাংলা নেট .com। আমাদের ওয়েবসাইটটা বলে দিই, www.radiobanglanet.com। অবশ্যই কিন্তু রেডিও শুনতে থাকবেন, অবসরে রেডিও একটা ম্যাজিকের মতো কাজ করে। ততক্ষণ শুনতে থাকুন পরের গানটা। আজকে সময় বলছে টাটা করতে হবে, কালকে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আটকে।

ডেনিম, নামটা শুনলেই আমাদের মনে পড়ে জিন্সের কথা। এমন এক পোশাক যেটা পরে আমরা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারি, যেমন সুবিধাজনক তেমন আরামদায়ক আর ফ্যাশনেবল। কিন্তু এই যে জিন্স, যেটা ছাড়া আমাদের এখন একদিনও চলে না, আর সবার ওয়ার্ড্রপে কম বেশি জিন্স থাকে, সেটা যে একদিন এইরকম ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্বন্ধে কিন্তু একটা সময় মানুষের কোনো ধারণাই ছিল না। কারণ সেই সময় এই জিন্স পরত শ্রমিকরা, আর সেটাই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। সেই জিন্সের জন্মটা কিভাবে হলো আর সেটা কিভাবে ফ্যাশন দুনিয়ায় চলে এলো, সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। সঙ্গে রয়েছে আমি অনামিকা, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই ডেনিমের গল্প নিয়ে থাকবো। তবে তার আগে এখন শুনবো পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কলেজ হোক কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা, ট্রাভেলিং হোক কিংবা শপিং, পছন্দের পোশাকের তালিকার একেবারে প্রথমেই যেটা থাকে সেটা হলো জিন্স। আর সেই কারণেই সবার ওয়ার্ড্রপেই কিন্তু কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্সের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জিন্সের কথা বলছি, সেই জিন্স যে একদিন একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটা কিন্তু একটা সময়

হতো সার্চ, যাকে নাম দেওয়া হয় সার্চ দ্য নাইমস, আর সেটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ডেনিম। আর তারপর ধীরে ধীরে সেই ডেনিম গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এই ডেনিমের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন।

0: তোর পাশে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়া সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

সারা বিশ্বে ডেনিম প্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, কারণ সকলেরই পোশাকের যে পছন্দের পোশাকের তালিকা, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে ডেনিম। তাই সবারই ওয়ার্ড্রপে কম বেশি দেখা যায়। আর এই ডেনিম যেটা এখন ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা যে এইভাবে ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি। কারণ এই পোশাকটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শ্রমিকরা পরতেন, আর তারপর ধীরে ধীরে সেটা গোটা ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। প্রথমে আমরা জানি যে ঊনবিংশ শতকে ফ্রান্সে এই ডেনিম আবিষ্কৃত হয়, আর তারপর সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডেনিম নিয়ে কথা বলছি, এই ডেনিম প্রথম যখন তৈরি হয় নাবিকদের সেটা ভীষণ পছন্দ হয়। যদিও আমরা বিভিন্ন রঙের এখন আমরা ডেনিম দেখতে পাই, কিন্তু প্রথম যখন ডেনিম তৈরি হয় সেটা কিন্তু নীল রঙেরই শুধুমাত্র হয়েছিল, কারণ এটা শুধুমাত্র সেই সময় শ্রমিক এবং পরিশ্রমী মানুষ যারা তারা পরতেন। আর তাদের জামা কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, আর এই জিন্সে নোংরা সেভাবে বোঝা যায় না, তাই তাদের রং নীল রাখা হয়। এই যে আজকে আমরা ডেনিমের গল্প, জিন্সের গল্প নিয়ে রয়েছি, সেই গল্প তো জারি থাকবে, তবে এখন রয়েছে পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্লু জিন্স, হোয়াইট শার্ট, সবারই বোধহয় অল টাইম ফেভারিট পোশাকের মধ্যে একটি। আর সেই জন্যই কিন্তু সবার ওয়ার্ড্রপেই কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্স যেটা পরে যখন খুশি বেরিয়ে পরা যায়, আর সেটা যেমন আরামদায়ক তেমনি সুবিধাজনক এবং ফ্যাশনেবল। আর সেই জিন্সের গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই জিন্স নিয়ে যে কথা বলছি, সেটা যদিও উনিশ শতকে প্রথম ফ্রান্সে আবিষ্কৃত হয়, আর তারপর সেটা ধীরে ধীরে প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায়, এবং এখন সারা বিশ্বে সেটা জনপ্রিয় পোশাকের মধ্যে একটি। আর সেই জিন্স যার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একটুও কমেনি, বরং প্রথম দিকে যদিও এটা শ্রমিকদের কথা ভেবেই বানানো হয়, কিন্তু এটা ধীরে ধীরে একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয়। আর ১৯৭০ দশকে সেটা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে সারা বিশ্বেই সেটা ছড়িয়ে পড়ে। আর সেই জিন্সের গল্প করতে করতেই এখন আমাদের সময় হয়ে গিয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডেনিম নিয়ে। ডেনিম যা সারা বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে একটা সময়, যদিও এটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শুধু শ্রমিক বা পরিশ্রমী মানুষরাই পরতেন। তারপর ধীরে ধীরে সেই পোশাক সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে এবং এখন সেটা ফ্যাশনে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর জিন্স শুধু নয়, ডেনিমের কিন্তু জ্যাকেট থেকে শুরু করে নানা রকমের পোশাক সবাই ব্যবহার করেন, আর সেই ডেনিম দিয়ে এখন নানা রকমের অ্যাক্সেসরিজও কিন্তু বানানো হচ্ছে। আর সেই সব কিছু মিলিয়েই কিন্তু ডেনিম যা এখন ফ্যাশন দুনিয়ায়। আর এই ফ্যাশন ট্রেন্ডটা 1970 সালে গৃহীত হয়, আর তারপর সেই ডেনিম নিয়ে উন্মাদনা আজও বিন্দুমাত্র কমেনি। আর সেই ডেনিমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন চক্ষু নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছলাতে ছল ছলাতে ছল ছলা।

কলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

হিন্দিতে আম শব্দের অর্থ হলো গিয়ে সাধারণ, একদম কমন। কিন্তু বাংলায় আম শব্দের অর্থ হলো গিয়ে রাজা, ফলের রাজা। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে সিজনটা চলছে একদম আম খাওয়ার সিজন আর কি, তো আম বললেই জিভে জল এবং মনে একটা শান্তি চলে আসে। সত্যি আমের তুলনা মেলা ভার। তো এই আমকে ঘিরে আছে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা। গতকালও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব এই আমকে নিয়েই আমাদের আড্ডা। তো রেডিও বাংলা ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে, কালকের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এই আমকে নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

সারা পৃথিবীতে প্রায় প্রত্যেক বছর 4,60,00,000 টন আম উৎপন্ন হয়। এখন যদি আমি আপনাকে বলি যে আমের এই যে আমগুলো উৎপন্ন হয় তার জাতটা ঠিক কি, আপনি বলবেন বহু জাত আছে, মানে ওই হিমসাগর, ল্যাংড়া, চৌষা, কত জাতের আম আছে। কিন্তু আমি যদি বলি না, একমাত্র একটা জাতেরই আম উৎপন্ন হয়, তাহলে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে এই যে আমরা বিভিন্ন ধরনের আম খাই এগুলো হচ্ছে সাব স্পিসিস। কিন্তু অ্যাকচুয়ালি যে স্পিসিসটা, অর্থাৎ যে ধরনের আম সারা পৃথিবীতে উৎপন্ন হয় তাকে বলা হয় টমি অ্যাটকিন্স আম। এই ল্যাংড়া কিংবা হিমসাগর, চৌষা, বোম্বাই, যাই বলুন না কেন, এই আমগুলো কিন্তু অ্যাকচুয়ালি একই জাতের বিভিন্ন ধরনের আম। তো রেডিও বাংলায় .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমের সঙ্গে কিন্তু বৌদ্ধ ধর্মের একটা সম্পর্ক আছে। আগে হ্যাঁ, আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র একটি জিনিস। তো রেডিও বাংলানের .com-এ শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আমকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র, তার কারণ হিসেবে বলা হয় যে বুদ্ধদেব এবং তার সঙ্গী সাথী এবং শিষ্যরা কিন্তু আম বাগানে আম গাছের নিচে বসে পরম তৃপ্তিতে ধ্যান করতেন, আর তারপর থেকেই বৌদ্ধ ধর্মের কাছে এই আম গাছ একটি অত্যন্ত পবিত্র জিনিস। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই আমকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আম যে শুধুমাত্র টেস্টি তাই কিন্তু নয়, আম কিন্তু আমাদের শরীরের পক্ষেও অত্যন্ত উপকারী এবং অত্যন্ত মূল্যবান। তার কারণ আমি এরকম বেশ কিছু খাদ্য উপাদান আছে যেগুলো আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। যেমন ধরুন, আমে রয়েছে অত্যন্ত বেশি পরিমাণে ভিটামিন সি, তাছাড়াও ভিটামিন এ রয়েছে, এছাড়াও বিভিন্ন ভিটামিনের যৌগ রয়েছে প্রায় 20টি, এবং এছাড়া আরও একটি খনিজ পদার্থ রয়েছে আমে, যেটাও কিনা আমাদের শরীরের জন্য অত্যন্ত বেশি করে প্রয়োজন, সেটি হলো পটাশিয়াম। কাজেই বলছিলাম না যে আম যে শুধুমাত্র টেস্টের জন্য ব্যাপারটা উপকারী তাই নয়, আমাদের শরীর জন্য উপকারী। তো রেডিও বাংলা.com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, গতকালও জারি ছিল আর আজকেও জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা.net.

আমের সঙ্গে কিন্তু দুটো ফলের খুব মিল রয়েছে, যদিও সেগুলো খেতে খুব একটা আমের মতন নয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা আমের একদম কাজিন বলতে পারেন। একটি ফল হলো কাজু বাদাম, আর একটি হলো পেস্তা বাদাম। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমকে নিয়ে। তো পৃথিবীতে সব থেকে বড় যে আমটি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে সেই আমের ওয়েট ছিল 3 কেজি 435 গ্রাম। তাহলেই ভাবুন, একটি আমের ওয়েট হচ্ছে 3 কেজি 435 গ্রাম, তার দৈর্ঘ্য ছিল প্রায় 30 সেন্টিমিটার, আর তার বেড় ছিল প্রায় 50 সেন্টিমিটার, এবং প্রস্থে তা ছিল 17 সেন্টিমিটার। ফিলিপিন্সের এক প্রত্যন্ত গ্রামে এই আমটি খুঁজে পান বিজ্ঞানীরা। তারপর থেকে আমের সাইজ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাটাই পাল্টে যায়। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ছেড়ানার আড্ডার আসরে গতকালের থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে আমকে নিয়ে আমাদের আড্ডা। গতকালও এই ফলের রাজাকে নিয়েই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকেও শেয়ার করলাম। কেমন লাগলো এত কথা এই ফলের রাজা সম্পর্কে জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে ঘড়ির কাঁটা এখন সময় বলে দিচ্ছে যে আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে একটা কথাই বলার যে খুব ভালো থাকুন, ভালো ভালো গান শুনুন, আর অবশ্যই সঙ্গে রাখুন radiobanglanet.com। টাটা।

radiobanglanet.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতো এক ঘন্টার কান্দুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চেন কান্দুরিয়ার আড্ডা হয়, এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com-এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু, রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি, ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গ
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

রেডিওবাংলানিউজ.com এ আমি রুমিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুনিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম, কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিটিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাই সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়া শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এই সব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সে সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিল। সেই সব গল্প গেল। কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে ডুয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে দুই শতাব্দী, দুই শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের ওপারে।

0: মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়।
1: এই দুই শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকেই বলেন এখানে নাকি চলাফেরার চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারুর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফে স্ত্রীর আত্মাকে এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে, অনেকেই কিন্তু অনেক কিছুই বলে। কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে, অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছে, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাছে কানাছে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য radiobangla.com একটা মজার আড্ডা হলো, এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কিরকম লাগছে আড্ডা প্লিজ জানতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে।

0: রইল উহ কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: কারা রইল উহ কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
0: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কেশে রাজা, কাজনের বাজনা বাজা, কে মালিক কেশে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হিন্দুত্ব।

0: ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা।
1: কারুদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, কারুদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।

0: করার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম করার ওই ভিত্তি নাড়ি,
1: লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি, লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি।

0: বাসন বেদি, রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি, রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলেস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি একবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কারণ এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো হওয়ার পর, বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো এই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে, এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না, বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এইরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন। তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত, কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময়ে মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে। মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সবথেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে 1 বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে, ওদের শো দেখেছিলাম খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা। এখন গান

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে, সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব, যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে। ভাববো কোথায় দাঁড়িয়ে, যে ভাববো সেই সময়টুকু দরকার তো, হ্যাঁ সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই পথচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার যদি জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বলল, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657123 যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরব এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে ঠিক সেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই লড়াই লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10 বছর 20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, তো সে সঠিক টাইমে কোনোদিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, জিএম অ্যাডভোকেট রেডিও বাংলাদেশ .com-এ অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

জানলা দিয়ে আকাশ দেখতে কি দারুণ লাগে সত্যি, তাই না? ঘুম থেকে উঠে চা কিংবা কফিতে চুমুক দিতে দিতে আকাশ থেকে জানলা দেখার একটা দারুণ মজা আছে। আর দিনটা যদি ছুটির সময় হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো। খাটে বসে আর মোড়া ভাঙতে ভাঙতে মন্দ লাগে না, আর সঙ্গে যদি থাকে পছন্দের গান তাহলে তো দিনটা জাস্ট জমে যায়। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও তিনটে গানের পর। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ছুটির দিনে কিংবা অবসর সময় সত্যি বলতে ইচ্ছে করে আমাকে আমার মতন থাকতে দাও। অবসরের সময় যদি নিজের হবিসগুলোকে নিয়ে একটু চর্চা করা যায় তাহলে দিনটা জমজমাট কেটে যায়। কিন্তু সেখানে যদি কেউ বাধা দিয়ে কোনো একটা কাজের কথা বলে দেয়, যেটা ভীষণ অপছন্দের একটা কাজ, তখন না মনটা ভীষণ বিরক্তি লাগে। তখন মনে হয় যে ছুটির দিনটা আয়েশ করতে পারলে ভালো হতো। আপনার ছুটির দিনে আপনি কী করেন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে আছে তো, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পর।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ছুটির দিনে আপনি আমাকে শুনছেন, কিন্তু আমাদের ফেসবুক পেজটাও তো ফলো করতে হবে আমাদের আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ রেডিও বাংলানেট ফলো করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, কোনো কোনো সময় আমাদের ল্যাদটা এত জাকিয়ে বসে, তখন মনে হয় জানি দেখা হবে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, কিন্তু তাও যেন ঘর থেকে ঠিক বেরোতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন বিছানায় আলিঙ্গন করে থাকি। শীত কিংবা বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়। তখন আরও বলতে ইচ্ছে করে, আমার একলা ঘর আমার দেশ। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

এটা একেবারেই করবেন না। আড়ালে বসে ভালোবাসাটা অনেকটা ডায়েরিতে নিজের কথা লেখার মতো, পাশের মানুষটার কাছে পৌঁছাতে পারে না। তাই যদি দেখা করার ইচ্ছে হয় তবে ল্যাটট্যাত কাটিয়ে মিট করে ফেলুন, কারণ দেখা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবেন যদি আপনি সম্পর্কে বন্ধুত্বের হোক কিংবা প্রেমের হোক যদি দেখা না করেন, আড্ডা না মারেন, কথা না শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভোগ কাট্টা হয়ে যাবে, তখন আপনি বাউন্ডুলে ঘুরি হয়ে বসে থাকবেন। আচ্ছা, আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে জানান না আমাকে, +447503965712 আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার অবসরের আলসেমি কীভাবে কাটে। ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com, আর আমাদের ওয়েবসাইটটা বলে দিই www.radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, ফিরছি দুটো গানের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন অ্যানির সঙ্গে রং বেরঙ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আপনাকে আমি বলেছি আপনার অবসরের আলসেমিটা কীভাবে কাটে সেটা আমাকে জানাতে। আরও একবার বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না, আর সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আচ্ছা, অবসরে সবথেকে প্রিয় জিনিস কোনটা? নিশ্চয়ই বলবেন ঘুম। হ্যাঁ, আমারও দুপুরে ভাত ঘুমটা ভীষণ জরুরি, মানে অবসরের আলসেমি কাটানোর জন্য ভাত ঘুমটা বাঙালিদের কাছে অন্তত ভীষণ স্পেশাল। সারাদিন শুয়ে আছেন, তাও যেন মনে হয় ভাত ঘুম একটা দিতেই হবে, তবে যেন সারা দিনের সারা সপ্তাহের ক্লান্তিটা ভীষণভাবে মিটে যায়। তখন অলসতা দোহাই দিয়ে সারাদিনের ঘুমটা কেড়ে নেওয়ার সঙ্গীকেও মনে হয় না না, দিও না এখন ঘুম ভাঙিয়ে। ঘুম আমি ভাঙাবো না, কারণ আপনাকে জেগে থাকতে হবে, আপনাকে শুনতে হবে রেডিও বাংলা নেট ডট কম। আমাদের ওয়েবসাইটটা বলে দিই, www.radiobanglanet.com। অবশ্যই কিন্তু রেডিও শুনতে থাকবেন, অবসরে রেডিও একটা ম্যাজিকের মতো কাজ করে। ততক্ষণ শুনতে থাকুন পরের গানটা। আজকে সময় বলছে টাটা করতে হবে, কালকে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা।

ডেনিম, নামটা শুনলেই আমাদের মনে পড়ে জিন্সের কথা। এমন এক পোশাক যেটা পরে আমরা যে কোনো সময় বেরিয়ে পড়তে পারি, যেমন সুবিধাজনক তেমন আরামদায়ক আর ফ্যাশনেবল। কিন্তু এই যে জিন্স, যেটা ছাড়া আমাদের এখন একদিনও চলে না, আর সবার ওয়ার্ড্রপে কম বেশি জিন্স থাকে, সেটা যে একদিন এইরকম ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্বন্ধে কিন্তু একটা সময় মানুষের কোনো ধারণাই ছিল না। কারণ সেই সময় এই জিন্স পরতো শ্রমিকরা, আর সেটাই এখন ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে। সেই জিন্সের জন্মটা কিভাবে হলো, আর সেটা কিভাবে ফ্যাশন দুনিয়ায় চলে এলো, সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। সঙ্গে রয়েছে আমি অনামিকা, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই ডেনিমের গল্প নিয়ে থাকবো। তবে তার আগে এখন শুনবো পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

কলেজ হোক কিংবা বন্ধুর সঙ্গে আড্ডা, ট্রাভেলিং হোক কিংবা শপিং, পছন্দের পোশাকের তালিকার একেবারে প্রথমেই যেটা থাকে সেটা হলো জিন্স। আর সেই কারণেই সবার ওয়ার্ড্রপেই কিন্তু কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্সের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে জিন্সের কথা বলছি, সেই জিন্স যে একদিন একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি, কারণ এই পোশাকটা তখন শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল। এই যে পোশাক, তার যে জন্মটা সেটা কিন্তু খুব একটা নতুন নয়, কয়েক দশক নয়, কয়েক শতক বছর আগে এই পোশাক প্রথম তৈরি হয়। আর সেটা হয় ১৯ শতকে ফ্রান্সের নাইমস শহরে, সেখানেই প্রথম আবিষ্কৃত হয় জিন্স। আর সেটা যেই কাপড় থেকে তৈরি করা হতো তাকে ফরাসি ভাষায় বলা হতো সার্জ, যাকে নাম দেওয়া হয় সার্জ দ্য নাইমস, আর সেটাকেই সংক্ষিপ্ত করে বলা হয় ডেনিম। আর তারপর ধীরে ধীরে সেই ডেনিম গোটা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এই ডেনিমের গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন।

0: তোর পাশে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: বাংলা আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সারা বিশ্বে ডেনিম প্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, কারণ সকলেরই পোশাকের যে পছন্দের পোশাকের তালিকা, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছে ডেনিম। তাই সবারই ওয়ার্ড্রপে কম বেশি দেখা যায়। আর এই ডেনিম যেটা এখন ফ্যাশন দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা যে এইভাবে ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠবে সেটা কিন্তু একটা সময় কেউ ভাবতেও পারেনি। কারণ এই পোশাকটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শ্রমিকরা পরতেন, আর তারপর ধীরে ধীরে সেটা গোটা ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। প্রথমে আমরা জানি যে ঊনবিংশ শতকে ফ্রান্সে এই ডেনিম আবিষ্কৃত হয়, আর তারপর সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ডেনিম নিয়ে কথা বলছি, এই ডেনিম প্রথম যখন তৈরি হয় নাবিকদের সেটা ভীষণ পছন্দ হয়। যদিও আমরা বিভিন্ন রঙের এখন আমরা ডেনিম দেখতে পাই, কিন্তু প্রথম যখন ডেনিম তৈরি হয় সেটা কিন্তু নীল রঙেরই শুধুমাত্র হয়েছিল, কারণ এটা শুধুমাত্র সেই সময় শ্রমিক এবং পরিশ্রমী মানুষ যারা তারা পরতেন। আর তাদের জামা কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, আর এই জিন্সে নোংরা সেভাবে বোঝা যায় না, তাই তাদের রং নীল রাখা হয়। এই যে আজকে আমরা ডেনিমের গল্প, জিন্সের গল্প নিয়ে রয়েছি, সেই গল্প তো জারি থাকবে, তবে এখন রয়েছে পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্লু জিন্স, হোয়াইট শার্ট, সবারই বোধ হয় অল টাইম ফেভারিট পোশাকের মধ্যে একটি। আর সেই জন্যই কিন্তু সবার ওয়ার্ড্রপেই কম বেশি জিন্স দেখা যায়। আর সেই জিন্স যেটা পরে যখন খুশি বেরিয়ে পরা যায়, আর সেটা যেমন আরামদায়ক তেমনি সুবিধাজনক এবং ফ্যাশনেবল। আর সেই জিন্সের গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই জিন্স নিয়ে যে কথা বলছি, সেটা যদিও উনিশ শতকে প্রথম ফ্রান্সে আবিষ্কৃত হয়, আর তারপর সেটা ধীরে ধীরে প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায়, এবং এখন সারা বিশ্বে সেটা জনপ্রিয় পোশাকের মধ্যে একটি। আর সেই জিন্স যার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একটুও কমেনি, বরং প্রথম দিকে যদিও এটা শ্রমিকদের কথা ভেবেই বানানো হয়, কিন্তু এটা ধীরে ধীরে একেবারে ফ্যাশন দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয়। আর ১৯৭০ দশকে সেটা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে সারা বিশ্বেই সেটা ছড়িয়ে পড়ে। আর সেই জিন্সের গল্প করতে করতেই এখন আমাদের সময় হয়ে গিয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ডেনিম নিয়ে। ডেনিম, যা সারা বিশ্বে এখন জনপ্রিয়তা লাভ করেছে একটা সময়, যদিও এটা যখন প্রথম বানানো হয় তখন সেটা শুধু শ্রমিক বা পরিশ্রমী মানুষরাই পরতেন। তারপর ধীরে ধীরে সেই পোশাক সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে এবং এখন সেটা ফ্যাশনে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর জিন্স শুধু নয়, ডেনিমের কিন্তু জ্যাকেট থেকে শুরু করে নানা রকমের পোশাক সবাই ব্যবহার করেন, আর সেই ডেনিম দিয়ে এখন নানা রকমের অ্যাক্সেসরিজও কিন্তু বানানো হচ্ছে। আর সেই সব কিছু মিলিয়েই কিন্তু ডেনিম, যা এখন ফ্যাশন দুনিয়ায়। আর এই ফ্যাশন ট্রেন্ডটা 1970 সালে গৃহীত হয়, আর তারপর সেই ডেনিম নিয়ে উন্মাদনা আজও বিন্দুমাত্র কমেনি। আর সেই ডেনিমের গল্প করতে করতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষু নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ছল ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল, ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি চল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

হিন্দিতে আম শব্দের অর্থ হলো গিয়ে সাধারণ, একদম কমন। কিন্তু বাংলায় আম শব্দের অর্থ হলো গিয়ে রাজা, ফলের রাজা। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে সিজনটা চলছে একদম আম খাওয়ার সিজন আর কি, তো আম বললেই জিভে জল এবং মনে একটা শান্তি চলে আসে। সত্যি আমের তুলনা মেলা ভার। তো এই আমকে ঘিরে আছে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা। গতকালও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, আর আজকেও শেয়ার করব এই আমকে নিয়েই আমাদের আড্ডা। তো রেডিও বাংলা ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে, কালকের থেকে আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এই আমকে নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

সারা পৃথিবীতে প্রায় প্রত্যেক বছর 4,60,00,000 টন আম উৎপন্ন হয়। এখন যদি আমি আপনাকে বলি যে আমের এই যে আমগুলো উৎপন্ন হয় তার জাতটা ঠিক কি, আপনি বলবেন বহু জাত আছে, মানে ওই হিমসাগর, ল্যাংড়া, চৌষা, কত জাতের আম আছে। কিন্তু আমি যদি বলি না, একমাত্র একটা জাতেরই আম উৎপন্ন হয়, তাহলে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে এই যে আমরা বিভিন্ন ধরনের আম খাই এগুলো হচ্ছে সাব স্পিসিস, কিন্তু অ্যাকচুয়ালি যে স্পিসিসটা অর্থাৎ যে ধরনের আম সারা পৃথিবীতে উৎপন্ন হয় তাকে বলা হয় টমি অ্যাটকিন্স আম। এই ল্যাংড়া কিংবা হিমসাগর, চৌষা, বোম্বাই যাই বলুন না কেন, এই আমগুলো কিন্তু অ্যাকচুয়ালি একই জাতের বিভিন্ন ধরনের আম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমের সঙ্গে কিন্তু বৌদ্ধ ধর্মের একটা সম্পর্ক আছে। আগে হ্যাঁ, আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র একটি জিনিস। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেই নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আমকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে আম এবং আম গাছ বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র, তার কারণ হিসেবে বলা হয় যে বুদ্ধদেব এবং তার সঙ্গী সাথী এবং শিষ্যরা কিন্তু আম বাগানে আম গাছের নিচে বসে পরম তৃপ্তিতে ধ্যান করতেন, আর তারপর থেকেই বৌদ্ধ ধর্মের কাছে এই আম গাছ একটি অত্যন্ত পবিত্র জিনিস। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই আমকে নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।